আজ মঙ্গলবার, 31শে ভাদ্র, 1948 শকাব্দ, 22শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, চৌঠা আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5টা বেজে 27 মিনিট 24 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 31 মিনিট 24 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট হয়ে 2 সেকেন্ড।

বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই বিষয়ে কথিকা বলবেন খেরোয়াল রাজ কিস্কু। এরপরে লোকগীতি পরিবেশন করবেন অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, রাজ্যে মাছ চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তরজা গান পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের শপথ বলবেন তরুণ পাল। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সহযাত্রী, শুনবেন দ্বিতীয় পর্ব, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রদীপ দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, এই বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। শুনবেন প্রথম পর্ব, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজ্যশ্রী ঘোষ। 9:30 শ্রবণী, প্রথমে শুনবেন কথিকা জন্ম শতবর্ষের আলোয় মনীন্দ্র গুপ্ত, বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়। এরপরে ব্যক্তিগত স্মৃতিচারণে কবি অরণী বসু, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তমালিকা গুহর কণ্ঠে। 10:45 নজরুলগীতি শিল্পী রীতা চট্টোপাধ্যায়। 11:00 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী শম্পা বিশ্বাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সান্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সুরবাহার, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তমালিকা গুহ। 6:35 রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মৌলী চৌধুরী। 8:30 শ্যামাসঙ্গীত, শিল্পী শান্তনু ঘোষাল। 8:45 বাঁশি, শিল্পী অমল আচার্য। 9:10 রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। গীত সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তমালিকা গুহরকণ্ঠে। 5:20 উর্বশী। 6:10 বার্তা। 6:30 গুলগুলসান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনব্যাপী একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 দারপান। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:00 জাপানে অনুষ্ঠিত বিংশতম এশিয়ান গেমস 2026-এর দৈনিক সারাংশ। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সুরবাহার, প্রথমে রাগ বিলাসখানি টোডি, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে শুনছেন সুর বাহার। এবারে রাগ গুণকেলি, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনলেন সুর বাহার। প্রথমে রাগ বিলাস খানি টোডি, পরে রাগ গুনকেলি, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। সুবোধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তমালিকা গুহ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তমালিকা গুহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস পর্ব 241।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস পর্ব 241। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য।

0: ভক্তিগীতি শুনলেন সুরজিৎ ভট্টাচার্যের কণ্ঠে। এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচিকা রচ।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:10 বেজেই গেছে, তার মানে সময়টা এখন যুববাণীর রাজ। সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে চলে এসেছি আমি মৌলি। জানো, আজকে যখন আমি আকাশবাণী স্টুডিওতে আসছিলাম, যাওয়ার পথে দেখলাম যে গোটা রাস্তাটা বৃষ্টিতে ভিজে গেছে। আর সেই ভেজা ভেজা রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা কথাই মনে হচ্ছিল যে আমাদের জীবনে কত রকমের মুহূর্ত থাকে, কত রকমের সময় থাকে। দেখবে বিভিন্ন সময়ের মাঝখান দিয়েই কিন্তু আমরা ঠিক সামনের দিকে এগিয়ে যাই। আর আজ এটাও ভাবতে ভাবতে আসছিলাম যে তোমাদেরকে আজকে আমি কী গান শোনাবো, বা তোমাকে কোন গানটা শোনালে আমারও ভালো লাগবে আবার তোমারও শুনতে ভালো লাগবে। তো এইসব ভাবতে ভাবতেই একটা কথা আরও যেটা ঘটলো আজকে সকালবেলা, মানে প্রত্যেক দিন সকালে তো আমাদের অনেকেরই একটা সমস্যা থাকে, যেটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা। আজও মানে সেইটার কোনো ব্যতিক্রম যাকে বলে হয়নি, কারণ আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠছি সেই 3-4 অ্যালার্ম পরপর বেজে গেছে, আমি একদমই উঠতে পারিনি। আর তারপরে মা যখন এসে আমাকে ডাকলো তখন তো সেই একই বায়না যে আর 5 মিনিট, আর সেই 5 মিনিটটা কখন যে 10-15 মিনিট হয়ে যায়। হ্যাঁ, মানে আজকের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আজকে আমি খুবই এনার্জেটিক হয়েছিলাম, যেহেতু আজকে তোমার সাথে আড্ডা দেবো আর তোমার সাথে গল্প করবো, তাই আজকে একদম সকাল সকাল মোটামুটি রেডি হয়ে চলে এসেছি। তোর সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মৌলি। আর সুপ্রভাতে আড্ডায় গান হবে না সেটা তো হবে না, তাই তোমার জন্য থাকছে এই গানটা। আর গানের পরেই আবার ফিরে আসছি।

ফিরে এসেছি গানের পর, আর তোমার সঙ্গে আজ প্রভাতের আড্ডায় আছি আমি মৌলি। আর এতক্ষণ আমরা শুনছিলাম শিলাজিৎ মজুমদারের কণ্ঠে হিমলেক সোসাইটি সিনেমা থেকে জল ফরি গানটা। আর আজকে তাই ফোরিংয়ের মতনই আপনাদের আমাদের আমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এটা নিশ্চয় তোমরা অনেকেই জানো যে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু একটা খবর দেওয়া হয়েছে যে কদিন বাদে আসে চলেছে সাইক্লোন অর্ণ। আর এই যে সাইক্লোন, তার জন্যই হয়তো আজকে আকাশটি এরকম হালকা মেঘলা। তো আকাশ যতই মন খারাপের মতন হোক না কেন, মন খারাপের কোনো রকম কোনো জায়গা আমাদের নেই, কারণ আজ তোমার সাথে আড্ডা দিতে চলে এসেছি। আর আমাদের আড্ডার সঙ্গে থাকবে গান। আর সকালবেলা দেখবে সকালটা কিন্তু শুধুমাত্র ঘুম থেকে উঠে সবসময় এই খবরের কাগজ ধরে খবর পড়া বা মোবাইলে নিউজ ফিড থেকে খবর দেখা সেটা একেবারেই নয়। আর আমাদের আড্ডাটাও শুধু গান শোনার সকাল নয়, আবার ধরো বিভিন্ন রকমের যে কাজের তালিকা আছে সেগুলো গোছানোরও কিন্তু সময় আজকে নয়। কারণ আজকে সকালটা তোমার আর আমার একটুখানি ভাবার সকাল, আর কিছু জানার সকাল, আর আজ এমন একটা প্রাণীর কথা বলা সকাল যাকে হয়তো আমরা খুব কাছ থেকে দেখিনি কিন্তু যার অস্তিত্ব আমাদের পৃথিবীতে একটা বড় অংশ জুড়ে আছে, আর সেই নিয়ে আমাদের আড্ডা চলবে। তবে আজকের দিনে বিভিন্ন রকমের ঘটনাতে ঘটেছে সেটা তো আমরা জানি, বিভিন্ন রকমের ঘটনা ঘটে প্রত্যেকটা দিন। তাহলে আজকে মানে 22শে সেপ্টেম্বর আজকের দিনটাতে কেন এত গুরুত্ব সেটাও তো আমাদের জানতে হবে, সেটা আমরা একটু বাদেই জানবো। তবে আজকের দিনটা 22শে সেপ্টেম্বর সবচেয়ে বেশি বড় মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে হচ্ছে ওয়ার্ল্ড রাইনো ডে। হ্যাঁ ঠিকই শুনেছ, বিশ্ব গন্ডার দিবস। কিন্তু দাঁড়াও, মানে হ্যাঁ গন্ডার মানেই যে এখন আমরা গন্ডার নিয়েই কথা বলবো সেটা নিয়েই কোনো ক্লাস শুরু করবো সেটা কিন্তু একেবারেই নয়। কারণ আজকে দেখবে যে আজকের যে দিনটা এবং আজকের যে দিনটা উদযাপন করা, মানে গন্ডার তো প্রকৃতি খুব ছোট্ট একটা প্রাণী নয়, মানে খুব বড় সড়োই একটা প্রাণী। আর দেখবে যে এটা তো সহজে দেখা যায় সেটাও নয়। তো আজকের দিনটা দেখবে গন্ডা সংরক্ষণ সম্পর্কে আমাদের নিজেদেরকে সচেতন করার জন্যই কিন্তু পালন করা হয়। আর সারা বিশ্বে এখন

পাঁচটি প্রজাতি আছে গন্ডারে যেগুলো এখনও জীবিত রয়েছে। দুটি যেমন ধরো আফ্রিকাতে আছে, যেটা হচ্ছে আমাদের কালো গন্ডার এবং সাদা গন্ডার, আর বাকি যে তিনটা, বাকি তিনটে হচ্ছে এশিয়াতে, মানে একটা হচ্ছে বৃহত্তর এক শৃঙ্গ গন্ডার এবং জাভান গন্ডার ও সুমাত্রান গন্ডার। এবং আজকে যে ওয়ার্ল্ড রাইনো ডেতে আজকে দেখা যায় যে ইতিহাসের পাথরে যদি আমরা একটুখানি চোখ ফেরাই, তখন দেখা যায় যে

থেকে এই যে পাঁচটি গন্ডারের প্রজাতি আছে সেগুলোকে সামনে রেখেই কিন্তু আজকের দিনটাকে আন্তর্জাতিকভাবেও আরও বিস্তৃত করা হয়। কিন্তু আজকে সুন্দর অনুষ্ঠানটা শুধুমাত্রই যে গন্ডার কী বা কোথা থেকে এলো এই সবে প্রশ্ন উত্তরের আড্ডা একেবারেই নয়। আজকে আমরা জানবো এই যে এত বড় একটা প্রাণী, এই প্রাণীটার ব্যাপারে। মানে একটা কথা বলো, মানে গন্ডার শুনলেই তো আমাদের কী মনে হয় যে একটা বিশাল বড় একটা শরীর, বা হয়তো একটা শিং, বা তার যে চামড়া, এগুলোর কথাই মনে পড়ে। বা ধরো ছোটোবেলায় আমরা যেরকম আঁকার ক্লাসে, যখন আমি আঁকা শিখতাম আমরা, তখন যে সে কার্টুনের দেখা কোনো একটা গন্ডারের ছবি, এগুলোই হয়তো অনেকের কাছে মানে আমাদের চোখে ভেসে ওঠে। আর আমাদের অনেকের কাছেই কিন্তু গন্ডার মানে একটা বিশাল ভারী একটা প্রাণী। কিন্তু তার যে জীবনের গল্প বা তার যে বিভিন্ন প্রত্যাবর্তনের যে গল্পটা, সেটা কিন্তু অনেকটা পুরনো আর অনেকটাই বড়। মানে আমাদের ভারতে যে গন্ডারের প্রজাতি পাওয়া যায় সেটা কিন্তু বৃহত্তর একশৃঙ্গ গন্ডার, যার বৈজ্ঞানিক নাম রাইনোসরাস ইউনিকর্নাস। আর নামেই তো একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে তার বিশেষত্ব, যেটা হচ্ছে কি না, তার শিং। তো তার শিংয়েই তার বিশেষত্ব থাকে, এবং তার শরীরে যে চামড়া সেটা খুব মোটা এবং প্রচুর ভাঁজ থাকে। দেখবে দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই তাকে একটা বর্ম পরিয়ে দিয়েছে। আর তার খাবার, খাবার তো আমরা সবাই জানি, মূলত উদ্ভিদ, যেমন ঘাস পাতা, জলজ উদ্ভিদ। অর্থাৎ মানে এত বিশাল একটা শরীরের প্রাণী, কিন্তু খাবার মূলত উদ্ভিদ। আরও একটা মজার ব্যাপার আছে জানো তো, মানে গরমে আমরা কি করি, ফ্যান চালাই, এসি চালাই, ঠান্ডা জল খাই। আর গন্ডার, তার নিজেকে ঠান্ডা রাখার ব্যাপারটা একটু অন্যরকম। তারা কি করে জানো, তারা কাদায় নেমে যায়, জলাশয় বা যে কোনো রকম কাদায় সেখানে সে শরীরটাকে ডুবিয়ে রাখে। আর এতে তাই শরীর ঠান্ডা রাখতে সাহায্যও হয়, এবং তার ত্বকও কিন্তু সুরক্ষিত থাকে, যেন প্রকৃতির নিজের একটা ব্যবস্থা, কোনো রকম এসি ফ্যান কিছুই দরকার হয় না। এবার তোমরা ভাবতেই পারো যে এই যে গন্ডারকে বাঁচাতে এত কথা কেন, মানে একটা প্রাণী, একটা গন্ডার, সেটা বাঁচলো আর মরলো, তাতে পৃথিবীর কী এমন পরিবর্তন হয়? পরিবর্তন তো হয়, আর সেটাও আমরা জানবো যে এই প্রাণীটি আমাদের পৃথিবীর জন্য কতটা প্রয়োজনীয়। তবে তার আগে তোমার জন্য থাকছে এই গানটা।

0: ফিরে এসেছে গানের পর, আর তুমি শুনছিলে হিমন চক্রবর্তীর কণ্ঠে ইন্দুবালা ভাতির হোটেল সিনেমা থেকে পাখিদের স্মৃতি এই গানটা। আর আজকের দিনে আমরা এতক্ষণে জানি যে আজকের দিনে হচ্ছে বিশ্ব গণ্ডার দিবস। এরপর আমরা শুনে নেব যে আজকের দিনে আরও কী কী ঘটেছে, মানে আজকের দিনটা আরও কিসের কিসের জন্য স্পেশাল, শুনে নেব আজ এই দিনে।
1: আজ এই দিনে,
0: আজকের দিনে 1791 সালে মাইকেল ফ্যারাডে জন্ম হয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1791 সালের 22 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বিদ্যুৎ ও তড়িৎ চুম্বকের ক্ষেত্রে তার গবেষণা বিজ্ঞানের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান লাভ করে। 1792 সালে আজকের দিনে ফরাসি প্রজাতন্ত্রের সূচনা হয় এবং ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতার অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রথম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1862 সালে আব্রাহাম লিঙ্কনের মুক্তি ঘোষণা হয় আজকের দিনে। 1908 সালে 22 সেপ্টেম্বর বুলগেরিয়া উসমানিয়া সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। 1960 সালে আজকের দিনে 22 সেপ্টেম্বর ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে মালি। 1944 সালে 22 সেপ্টেম্বর মার্কিং টাস্ক ফোর্স 38-এর বিমান ফিলিপিন সিবু ও লুজনেস সান ফার্নান্ডোসের কাছ থেকে শত্রুপক্ষের 9টি জাহাজ ডুবিয়ে দেয়। এবং আজকের দিনে পালিত হয় বিশ্ব গণ্ডার দিবস, এবং বিশ্বজুড়ে গণ্ডার সংরক্ষণ এবং এই প্রাণীর অস্তিত্বের প্রতি মানুষের সচেতনতা বাড়াবার উদ্দেশ্যে আজকের দিনটি পালন করা হয়। এছাড়াও কিছু তালিকায় আজকের দিনে আরও বিভিন্ন রকমের ঘটনা আছে, যেমন আজকের দিনে 1986 সালে ভারত অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টাই টেস্ট ম্যাচ হয় এবং এটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসের মাত্র দ্বিতীয় টাই, এবং শেষ দিনে ভারতের জয়ের জন্য শেষ দিকে মাত্র কয়েক রান প্রয়োজন ছিল, কিন্তু শেষ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি অমীমাংসিতই টাই হিসেবেই শেষ হয়। 1999 সালে চন্দ বোর্ডের পুনর্নিয়োগ হয় আজকের দিনে, এবং ভারতীয় ক্রিকেটার প্রাক্তন টেস্ট অলরাউন্ডার চন্দ বোর্ডে আবারও জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে আজকের দিনে নিযুক্ত হন। আজকের দিনে জন্ম হয় 22 সেপ্টেম্বর 1896 সালে বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং স্বাধীনতা আন্দোলনের কর্মী ভি এস শ্রীনিবাস।

আজকের দিনে আরও জন্মগ্রহণ করেন সোহরাবজি হরমাসজি কোলহ। ভারতের প্রথম দুটি টেস্টেও কিন্তু তিনি খেলেছেন এবং তিনি ক্রিকেটের অন্যতম একজন ব্যক্তিত্ব। আজকের দিনে 1531 সালে মৃত্যুবরণ করেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক এবং আজকের দিনে 1891 সালে মৃত্যুবরণ করেন তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়। 1970 সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সীর স্রষ্টা এবং আমাদের জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় 1970 সালের 22শে সেপ্টেম্বর। আর এই ছিল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনা। আজ এই দিনে এতক্ষণ ধরে আমরা জানছিলাম যে আজকের দিনে কি কি বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে, আর তোমার আমার আজকের যে আড্ডা, আজকের আড্ডা তো বিশ্ব গণ্ডার দিবস নিয়ে, মানে ওয়ার্ল্ড রাইনো ডে নিয়ে। এইবারে আমরা কথা বলছিলাম যে এই যে গণ্ডার, তাকে আমাদের সংরক্ষণ করা বা তাকে বাঁচানোর প্রয়োজন আমাদের কেন আছে, আর এই গণ্ডার যদি পৃথিবী থেকে মুছে যায় তাহলে কি এমন পরিবর্তন হবে। হ্যাঁ, পরিবর্তন তো হবে, কারণ গণ্ডার যে পরিবেশে থাকে সেটা কিন্তু তার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এবং গণ্ডার কী করে, সে তৃণভূমিতে ঘাস খায়, চলাফেরা করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এবং সে তার যে মলের মধ্যে বিভিন্ন রকমের উদ্ভিদের বীজ ছড়িয়ে ফেলে, আর তার চলাচলের পথ কিন্তু অন্য প্রাণীরাও ব্যবহার করতে পারে। সে যেই জলাশয়ে যায় বা কাদায় গা ডোবায়, অর্থাৎ মানে সে যেই তার যে পরিবেশ আছে তার একটা স্বাভাবিক অংশ। তাই গণ্ডার যদি হারিয়ে যায় শুধু একটা প্রাণী কিন্তু পৃথিবী থেকে কমে যাবে না, তার সঙ্গে বদলে যেতে পারে সেই পরিবেশের কিছু স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাও। এবং স্ট্যাটিস্টিক অনুযায়ী বিশ্ব বন্যপ্রাণী তহবিলের তথ্য অনুযায়ী যেটা বলা হচ্ছে যে 20শ শতাব্দীর শুরুতে আফ্রিকা ও এশিয়ায় প্রায় 500,000 গণ্ডার ছিল, এবং তা 1970 সালের মধ্যে কিন্তু সেই সংখ্যা ক্রমে প্রায় 70,000-এ দাঁড়ায়। আর বর্তমানে বন্য অবস্থা যেরকমভাবে পৃথিবীর মধ্যে আছে, সেখানে গণ্ডারের সংখ্যা সারা বিশ্ব জুড়ে মাত্র 70,000 থেকে কমে গিয়ে 27,000-এর কাছাকাছি। মানে একবার ভাবো যে 500,000 থেকে কয়েক 10,000 কম, মানে এটা একটা বিশাল পতন। আর এই যে পতন আছে তার পেছনে কিন্তু রয়েছে আমাদের বিভিন্ন রকমের ভূমিকা এবং বিভিন্ন রকম কারণ আছে, এবং সেগুলো নিয়েই আমাদের আড্ডা চলতে থাকবে। তবে তোমার জন্য থাকছে সুমিতার কণ্ঠে এই গানটা।

ফিরে এসেছি গানের পর, আর তোমার সঙ্গে সুপ্রভাতের আড্ডায় আজকে আছি আমি মৌরি। আর গানের আগে তোমাকে বলছিলাম যে আজকে একটা অন্য গান শোনাবো, কিন্তু তখন হঠাৎ করে মনে হলো যে তুমি আমি আমরাই তো আনতে পারি বদল, আর আমরাই তো পাল্টে পাল্টে পারি আমাদের যে এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর তখন আমরা শুনছিলাম উমা সিনেমা থেকে শুভম্রতা আচার্য চৌধুরী কণ্ঠে এবং উজ্জয়িনী মুখার্জির কণ্ঠে এসো বন্ধু। আর হাত বাড়ানো শুধু তোমার আমার দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব। আর এই যে আমরা বলছিলাম যে আমাদের দেশ থেকে গোটা বিশ্ব থেকে এই যে গন্ডার এমন একটা প্রাণী আজকে যে বিলুপ্তির মুখেই প্রায় চলে এসেছে, তার কিন্তু প্রথম একটা কারণ হচ্ছে বাসস্থান হারানো, আর দ্বিতীয়টি হচ্ছে অবৈধ শিকার। মানে গন্ডারের শিঙের জন্য তৈরি হয়েছে বিভিন্ন রকমের অবৈধ বাজার, এবং এখানেই রয়েছে একটা বড় ভুল ধারণা। মানে আমরা তো এটাই ভাবি যে গন্ডারের শিং মূলত কেরাটিন দিয়ে তৈরি হয়, এবং এই ধরনের উপাদান কিন্তু আমাদের চুল ও নখেও থাকে, অর্থাৎ গন্ডারের শিং কিন্তু কোনো রকম কোনো মানে ম্যাজিক ওষুধ নয়। কিন্তু আমাদের বিভিন্ন রকম তৈরি কুসংস্কার আছে এবং চাহিদা আছে, যার কারণে মনে করা হয় যে এই শিঙের কিন্তু অনেক মূল্য এবং এটি একটি দুর্লভ জিনিস, আর সেই মূল্যর জন্যই গন্ডারদের জীবন আজকে বিপদের পথে। এবং বিশ্ব গন্ডার দিবসের অন্যতম উদ্দেশ্য কিন্তু এটাই যে এই বিভিন্ন রকমের ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে, এবং আমাদের বিভিন্ন রকমের যে সুপারস্টিশিয়াস বিলিফসগুলো, মানে আমাদের যেরকম ভ্রান্ত যে ধারণা যে এগুলো রাখলে হয়তো আমাদের ভালো হবে বা আমাদের শরীর ঠিক থাকবে বা হয়তো আমাদের জীবন অনেক উন্নতি হবে, এইগুলো থেকেই কিন্তু যাতে আমরা বেরিয়ে আসতে পারি। জানো তো আমাদের ভারতে বৃহত্তর একশৃঙ্গের গন্ডারের সংখ্যা কিন্তু একসময় এতটাই কমে গিয়েছিল যে তাদের ভবিষ্যৎ নিয়ে একটা বড় উদ্বেগের জায়গাও ছিল। কিন্তু বিভিন্ন রকমের সরকারের পক্ষ থেকে সংরক্ষণের প্রচেষ্টার ফলে আজ ভারত ও নেপালে মিলিয়ে এই যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা, মানে ওয়ান হর্নড রাইনো এই প্রজাতির সংখ্যা কিন্তু এখন 4000-এরও বেশি। এর মানেটা কী বলো তো? এর মানেটা এটাই দাঁড়ায়, এখান থেকে আমরা এটাই জানতে পারি যে সংরক্ষণের কাজ করলে কিন্তু তার ফল পাওয়াই যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে এই একটা কাজ কিন্তু একদিনে হয়নি, মানে বছরের পর বছর ধরে এই কাজটা করতে হয়েছে। যেমন বন রক্ষা করতে হয়েছে, গন্ডারদের পাহারা দিতে হয়েছে, এবং বিভিন্ন রকমের যে অবৈধ শিকার আছে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াতে হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে, বন দপ্তর থেকে তারা গন্ডারের যে সংখ্যা ছিল সেগুলোকেও গুনতে হয়েছে, এবং স্থানীয় মানুষ যারা

কারণ কোনো কাজ করতে গেলে সেখানকার মানুষদের যদি আমরা পাশে না নিই, সেই কাজ করা কিন্তু কখনোই সহজ নয়। তাই সেই মানুষদেরও কিন্তু কাজ করতে হয়েছে এবং তারাও পাশে থেকেছে বলেই আজকে আলিপুরদুয়ারের জেলায় যেখানে জলদাপাড়া জাতীয় যে উদ্যান আছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে তৃণভূমি, জলাভূমি, নদী এবং বনভূমি, এবং একশৃঙ্খ গন্ডারের জন্য এমন একটা পরিবেশ কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং আরও যেটা আমরা দেখতে পারি যে জলদাপাড়া সবচেয়ে মানে একটা বিশিষ্টই বলতে পারো, যেখানে গন্ডারের সংখ্যা কিন্তু অনেক সময় ধরেই আস্তে আস্তে বেড়েছে। যেমন 2013 সালে যেখানে তার সংখ্যা ছিল মাত্র 182, সেটাই কিন্তু 2022 সালে গিয়ে হয়ে দাঁড়িয়েছে 292। আর 2025 সালে যখন মানে শেষ গণনা করা হয়, সেখানে কিন্তু দেখা যায় যে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 331টা। মানে অর্থাৎ এক দশকেরও বেশি সময় ধরে এখানে গন্ডারের সংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা দেখা গেছে। আর এই সংখ্যাটা শুনলে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয় যে একটা প্রাণী যে প্রায় বিলুপ্তির কাছে চলে গেছিলো, সেই প্রাণীটার আস্তে আস্তে আমরা তাকে সংরক্ষণ করতে পারছি। আর যে 331টা, এটা কিন্তু একটা সংখ্যা নয়, এটা হচ্ছে একটা প্রাণ এবং 331টা জীবন, এবং তার জীবনে কিন্তু 331টা গল্পও থাকছে। এবার ধরো আরও যে বিভিন্ন জায়গা আছে, যেমন ধরো জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান, এবং সেখানেও গন্ডারের সংখ্যা কিন্তু জলদাপাড়ার তুলনায় একটু কম হলেও সেখানেও 2025 সালে গণনায় দেখা গেছে যে সংখ্যাটা কিন্তু 61। মানে 2013 সালে যেটা ছিল প্রায় 40টা, আজ কিন্তু সেখানেও একটা বৃদ্ধি হয়েছে। আরও আমার বিভিন্ন জায়গা আছে, যেমন ধরো চাপড়ামারি, সেখানে বন্যপ্রাণী যে অভয়ারণ্য আছে এবং সেটা বৃহত্তর যে উত্তরবঙ্গের একটি বনভূমির অংশ, এখানে শুধুমাত্র গন্ডার নয়, হাতি, গৌর এবং বিভিন্ন হরিণ, বিভিন্ন রকমের পাখি এবং অসংখ্য রকমের উদ্ভিদও কিন্তু এখানে আমরা দেখতে পারি। তাই একটা প্রাণী বাঁচাতে হলে পুরো পরিবেশটাকেই কিন্তু দেখতে হয়। আর গন্ডারের জন্য শুধু খাবার থাকলেই হবে না, জল লাগে, চলার জন্য জায়গা লাগে, একটা নিরাপদ পরিবেশ লাগে, আর প্রজননের জন্য সুযোগ লাগে। আর এই প্রয়োজনের জন্যই কিন্তু যে উপযুক্ত এলাকার সঙ্গে প্রাকৃতিক যোগাযোগ থাকতে হবে। আর আমাদের আড্ডা চলতে থাকবে, তবে তার আগে তোমার জন্য থাকছে, যেহেতু আমরা পশু প্রাণী নিয়ে কথা বলছি তাই ভালোবাসার গানও রাখতে হবে, তাই তোমার জন্য থাকছে ভালোবাসার মরশুম, এক্সিকল প্রেম, এই সিনেমা থেকে।

হিনে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প, তুমি শুনছো প্রবাদে আড্ডায়। তোমার সঙ্গে আছি আমি মৌলি, আর কথা হচ্ছিল আমাদের গন্ডার, বিশ্ব গন্ডার দিবসে এই যে গন্ডারের সংখ্যা, আমরা একটু আগে শুনছিলাম যে সংখ্যাটা কতটা বেড়ে গেছে, কিন্তু এই যে সংখ্যাটা বেড়ে গেছে এর সঙ্গে একটা প্রশ্নও কিন্তু আমাদের জাগে যে গন্ডারের সংখ্যা তো বাড়ছে কিন্তু আগামী দিনে তারা কোথায় থাকবে। এবার এই যে আগামী দিনে এত সংখ্যা বাড়ছে তাহলেও কেন এত সমস্যা, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে এই গন্ডারের শিঙের অবৈধ বাণিজ্য। এবং এই যে বাণিজ্য, এইটা বন্ধ করতে হলে শুধুমাত্র জঙ্গলে পাহারা দিলেই হবে না, আমাদের অপরাধীকে শনাক্ত করতে হবে, এবং অবৈধ যে বাণিজ্য আছে সেগুলোকেও কিন্তু তার পথগুলোকে বন্ধ করতে হবে, আমাদের যে সীমানা আছে সেই সীমান্তে নজরদারি বাড়াতে হবে, এবং বিভিন্ন রকমের আইন প্রয়োগ করতে হবে, এবং মানুষের মধ্যে সচেতনতাটাকেও তৈরি করতে হবে। কারণ চাহিদা যতদিন থাকবে অবৈধ বাণিজ্যের চেষ্টা কিন্তু ততদিন পর্যন্ত চলতে পারে। আর গন্ডারের জীবন কিন্তু তৃণভূমি, জলাভূমি এবং জল উদ্ভিদ সব কিছুর সঙ্গে যুক্ত, এবং তাই দেখবে যে যখনই বৃষ্টির ধরন বদলে গেলে তখন জলাশয়ের অবস্থাও বদলে যায় এবং তার অবস্থানও বদলে যায়, এবং ধরো বন্যার সময় বিভিন্ন রকমের তৃণভূমির পরিবর্তন হতে পারে, বা ধরো দীর্ঘদিন জল না থাকলে খাদ্য ও জলের উপরে চাপ পড়ে। তো ভবিষ্যতে গন্ডার সংখ্যার জন্য কিন্তু আমাদের জলবায়ুর যে পরিবর্তন সেটার কথাও আমাদের মাথায় একেবারেই রাখতে হবে। আচ্ছা একটা কথা বলি, মানে ধরো তুমি যখন একটা মাঠ দেখো বা একটা বড় ঘাসের মাঠ দেখছো, তখন আর তোমার মনে হতেই পারে যে কিছুই তো নেই, শুধুই তো একটা সবুজ ঘাসে ভরা মাঠ, কিন্তু এই প্রকৃতির কিছু নেইতেই কিন্তু অনেক কিছু আছে। সেখানে ঘাস আছে, ছোট উদ্ভিদ আছে, কীটপতঙ্গ আছে, পাখি আছে, মাটির নিচে আসে অসংখ্য জীব সরীসৃপ আছে, ছোট ছোট প্রাণী আছে, আর এই পুরো ব্যবস্থাটার সঙ্গেই কিন্তু গন্ডার যুক্ত। তাই গন্ডারকে বাঁচাতে হলে তৃণভূমিকে বাঁচাতে হবে, আর তৃণভূমি বাঁচানো মানে কিন্তু আরও বহু জীবকে বাঁচানো। তবে আমাদের সঙ্গে, মানে আমাদের মানুষের সঙ্গে এই পশুটির, এই প্রাণীর কী সম্পর্ক আছে? বনাঞ্চলের আশেপাশে আমরা যারা থাকি বা যারা থাকে তারা কিন্তু বন্যপ্রাণীর সঙ্গে প্রতি

দিন একটা বাস্তব সম্পর্কের মধ্যেই থাকে। তাদের কৃষি কাজ আছে এবং বিভিন্ন রকম রাস্তা, জল, এগুলো সব কিছু ব্যবহার করেন এবং সেই পরিবেশের মধ্যে বন্য প্রাণীও চলাচল করে। তাই স্থানীয় মানুষকে বাদ দিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা সেটা কিন্তু করা হয় না। যেমন ধরো জলদাপাড়া বা গরুমারা, সেখানে গেলে মানুষ গন্ডার দেখতে চায়, এটাই স্বাভাবিক। একটা বিশাল গন্ডারকে দেখে নিজের চোখে বেশ একটা দারুণ অভিজ্ঞতা নেওয়ার জন্য সবাই ওখানে যায়। কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতেই হবে যে এই প্রাণীটি কিন্তু আমাদের দেখানোর জন্য সেখানে নেই, আমরাই তাদের বাড়িতে অতিথি বা আমরাই তাদের জায়গায় গিয়ে সেই জায়গার মধ্যে দখল করছি। তাই দূরত্ব আমাদেরকে বজায় রাখতে হবে, বা ধরো যখন আমরা তাদের আশেপাশে থাকবো তখন কোনো রকম কোনো শব্দ করা যাবে না, তাদেরকে কোনো রকম বাইরে খাবার দেওয়া যাবে না, বা গাড়ি থেকে নেমে, যেটা আমরা অনেকেই দেখি, আমরা যারা ট্যুরিস্ট যারা ঘুরতে যাই তারা, আমরা অনেক সময় গন্ডারের সঙ্গে সেলফি তোলার জন্য বা তার সামনে তাকে ছুঁয়ে তার কাছে যাওয়ার জন্য বিভিন্ন রকমের রিলস তৈরি করার জন্য তার কিন্তু আমরা অনেকটা কাছে চলে যাই এবং তাতে তারা অবশ্যই বিব্রত তো একটু হয়। তাই প্রাণীর পথ আটকে ছবি তোলা একেবারেই যাবে না, মানে একটা ভালো ছবি পাওয়ার চেয়ে কিন্তু একটা প্রাণীর যে স্বাভাবিক জীবন সেটা আমরা সবাই চাই, কি তাই তো? আর আমাদের আড্ডা চলতেই থাকবে, তবে তার আগে তোমার জন্য শ্রীকান্ত সিনেমা থেকে থাকছে দেবায়নের কণ্ঠে এই গানটা।

ফিরে এসেছি গানের পর। আর তুমি শুনছিলে দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমাকে নাও, শ্রীকান্ত সিনেমা থেকে। আর গানের আগে আমরা কথা বলছিলাম যে আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা যখন আমরা গন্ডারদের যে বাসস্থান সেখানে আমরা যখন জঙ্গলে যাই, তাদেরকে দেখি, ছবি তুলি, তারপরে ফিরে আসি, তাহলে তাদের পাহারা কে করে? তাদের পাহারার জন্য আছে বনরক্ষীরা। তাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিন

দিনের পর দিন, রাতের পর রাত তারা পাহারা দেন, টহল দেন, প্রাণীর চলাচল দেখেন এবং চোরা শিকারীদের চিহ্ন খোঁজেন এবং আহত প্রাণীর খবর পাঠান এবং গন্ডার যে গণনা আছে সেটাও কিন্তু তারা করে। তাই তাদের একটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জায়গা আছে। আর আজকের দিনে যেহেতু প্রযুক্তিও একটা বড় জায়গায় কাজ করে এবং তাদের বিভিন্ন রকমের অবদান আছে, তাই ছবি দিয়ে প্রাণী শনাক্ত করা যায় প্রযুক্তির মাধ্যমে এবং ক্যামেরা দিয়ে এখন পর্যবেক্ষণ করা হয় এবং মানচিত্র তৈরি করা হয় এবং তাদের যে অবস্থানগুলো সেগুলোকেও কিন্তু নির্ণয় করা হয়। মানে একটা গন্ডারে শিঙের যে আকার, তার শরীরের দাগ, কান বা অন্যান্য যে বৈশিষ্ট্য আছে সেটা দেখে তাকে আলাদা করে চিনতে পারা যায়। কিন্তু তার সাথে প্রযুক্তির সঙ্গে মানুষের অভিজ্ঞতাও কিন্তু দরকার। তাই একজন অভিজ্ঞ বনকর্মী কখনো কখনো শুধু পায়ের চিহ্ন বা তার অবস্থান দেখেই কিন্তু বুঝতে পারে অনেক কিছু। তাই ভবিষ্যতের জন্য এই প্রাণীকে সংরক্ষণ করতে হলে বিজ্ঞান প্রযুক্তি এবং মাঠ পর্যায়ে মানে আমাদের যে ফিল্ড ওয়ার্ক যেটাকে আমরা বলি সেই প্রত্যেকটা অভিজ্ঞতার কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর আমরা সাধারণ মানুষের আবার কী করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু চাইলে করতে পারি। যেমন ধরো গন্ডারের শিংনি যে এই ভুল ধারণাগুলো আছে সেগুলোকে বিশ্বাস না করা বা যেগুলো বিক্রি করা হয় না সেগুলোকে, এই অবৈধভাবে বিক্রি করা গন্ডারের শিংগুলো যদি আমরা না কিনি, যদি আমাদের কোনোরকম কোনো ডিমান্ড নাই থাকে, তাহলে তো তারা এইগুলোকে এই নিরীহ প্রাণীগুলোকে হত্যা করবে না। আর আরেকটা যেটা আমরা করতে পারি, আজকে যেহেতু বিশ্ব গন্ডার দিবস তাই আমাদের জন্য কোনোরকম, এইটা তো শুধুমাত্র একটা আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে ভারতীয়দের জন্য একেবারেই নয়, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের কাছে একটা রাজ্যের বিষয়। কারণ আমাদের উত্তরবঙ্গে আমাদের বনভূমির মধ্যে আছে অসংখ্য রকমের ধরনের বা অসংখ্য প্রজাতির গন্ডার এবং তাদের সংখ্যা যখন বাড়ছে, যখন আমরা একটা আশা দেখতে পাচ্ছি, তখন তো অবশ্যই আমাদের উচিত বিভিন্ন রকমের যে সচেতনতার যে মাপকাঠিগুলো আছে এবং বিভিন্ন রকমের যে প্রিকশনারি স্টেপস সেগুলো আমরা যদি পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা আজকের যে দিন মানে ওয়ার্ল্ড রাইনো ডে, আজকের দিনটাকে কিন্তু আমরা সঠিকভাবে পালন করতে পারবো। এবং শুধু সেটাই নয়, আমরা এই প্রাণীটিকে, এই নিরীহ একটা প্রাণী যে শুধুমাত্র ঘাস পাতা এইসব খেয়ে বেঁচে থাকে, সেই গন্ডারকে আমরা কিন্তু তাদের ভবিষ্যতের প্রজন্মের জন্যও আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং সেই প্রাণীটিকে আমরা পৃথিবী থেকে কোনোভাবেই বিলুপ্ত হতে দেব না। আর এতক্ষণ অল্প সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে ছিলাম আমি মৌলিক। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর যেহেতু ঘড়ি কাটা বলছে আমাকে যেতেই হবে, তাই তোমার জন্য যেতে যেতে অন্তহীন সিনেমা থেকে বাবুল সুপ্রিয় ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে থাকছে এই গানটা।

0: www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a great day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন শুনবেন শ্যামা সংগীত, শিল্পী শান্তনু ঘোষাল।

শুনলেন বাঁশি শিল্পী অমল আচার্য। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটু পরেই সবিতা পোদ্দারের সঙ্গে রাশধারা।

0: চলচ্চিত্র অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই চলচ্চিত্র।
1: টিকিট ফেলে দাও,
2: ওরা তো গিলে ফেলেছি।
1: হ্যাঁ, ওয়েল ইয়েস, আই হ্যাভ অফেন থট দ্যাট ইফ আই ক্যান পুট ইন মাই ফিল্ম ক্রেডিটস স্ক্রিপ্ট ডিরেকশন এন্ড গিমিক্স বাই কুণাল সেন।
0: যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পারধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। পর্যটনের বিকাশে সরকারি বিনিয়োগে আর্থিক ফল কতটা মিলছে তা মূল্যায়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের আরও বেশি করে কাজে লাগানো হবে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। কলকাতায় গতকাল ICMAI আয়োজিত রাইজিং বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047 শীর্ষক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পর্যটন ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলতে সরকার পর্যটকদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছে। দুর্গাপূজোকে সামনে রেখে পর্যটন দপ্তর বড় উদ্যোগ নিতে চলেছে বলেও তিনি জানান।
3: আমরা পর্যটকদের মনস্তত্ত্ব যেরকম বিচার করতে চাইছি, তার পাশাপাশি আমরা যে ফান্ডটা ব্যবহার করছি সেই ফান্ডটা সরকারের পক্ষে কতখানি লাভদায়ক হচ্ছে, এই ক্ষেত্রে ICMAI-কে কীভাবে ব্যবহার করা যায় সেটা নিশ্চিতভাবে করে দেবে। এবার পুজোকে পর্যটনের সাথে জুড়ে একদিকে ধর্মীয় আচার তাকে সামনে নিয়ে আসা, পৃথিবীর বৃহত্তম উৎসবকে সারা পৃথিবীর কাছে সাজিয়ে তোলা, এই দুটো কাজই এবার দুর্গাপুজোকে সামনে রাখা।
0: ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী অমিয় কিসকু প্রমুখ উপস্থিত ছিলেন। স্বপন দাশগুপ্ত বলেন, শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে তার কোচবিহার বিমানবন্দরে অবতরণের কথা। সেখানে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। জেলার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন তিনি। এরপর যাবেন আলিপুর দুয়ারে, সুভাষিনী চা বাগান সংলগ্ন ময়দানে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিভিন্ন সময় বন দপ্তরের অভিযানে উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ পোড়ানো হবে। স্কুলে পড়ুয়াদের জন্য থাকছে বিশেষ প্রদর্শনী। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের ডুমুরিয়া এলাকায় দাঁতাল হাতি রামলালের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বন দপ্তর সূত্রে জানা গেছে, রামলাল গতকাল 49 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বালিভাষা জঙ্গলে ঢোকার সময় নিরঞ্জন দলুই নামে ব্যক্তি ডুমুরিয়ার কাছে তার সামনে পড়ে যান। হাতিটি তাকে সুরে পেঁচিয়ে আছাড় মারে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আদিবাসী জনজাতির অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব করম উৎসব পালিত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে বিপুল উৎসাহ উদ্দীপনায় এই উৎসব উপলক্ষে কোথাও মেলাও বসেছে। পশ্চিম মধ্য সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টা এটি আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি গোপালপুর থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে 320 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। আগামীকাল গভীর রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গ, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির

পূর্বাভাস রয়েছে, মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আজ থেকেই দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। পরিস্থিতির কথা মাথায় রেখে সুন্দরবনের উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে গতকাল বিকেলে তলিয়ে মৃত্যু হয়েছে সোমনাথ হালদার নামে বছর দশেকের এক বালকের, এখনও নিখোঁজ এক দম্পতি। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, ভীমপালা শ্রী রাগে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। তবলায় তাকে সঙ্গত করেছেন দেবাশিস সরকার। ভীমপালা শ্রী রাগে এখন শুনবেন খেয়াল।

মধুমিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভীমপালা শ্রী রাগে শুনলেন খেয়াল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

তমালিকা গুহর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল, এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ফিল্ম মিউজিকের অনুষ্ঠান। প্রথম শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন ফাইভ দুশ্মন এই ছায়াছবি থেকে। এবারের ছায়াছবি আক্রমণ, শিল্পী কিশোর কুমার, লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত 147 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছে। জাপানের সানো আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে পরাজিত করেছে। 126তম আইএফএ সিল্ড ফুটবল আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর করে। শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অলআউট হয়ে যায়। দীপ্তি শর্মা 3টি ও শেফালি ভার্মা, শ্রেয়াঙ্কা পাতিল এবং শ্রীচারণি 2টি করে উইকেট নেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্রবাহাদুর থাপাকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিনো বক্সার কার্লো পালামের মুখোমুখি হবেন। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদকজয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জয়ী আইরা ভিলেগাসকে

0: প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার তিনি 51 কেজি বিভাগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আলুয়া বালকি বোকাভোর মুখোমুখি হবেন। অন্যদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মান সিংকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রোসিবিনা দেবী পদক নিশ্চিত করেছেন। রোসিবিনা আগামীকাল সেমিফাইনালে লড়বেন। তার পাশাপাশি ভারতের আরিয়ানও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষদের ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে পরাজিত করে একটি পদক নিশ্চিত করেছে। ভারতের হয়ে লক্ষ্য সেন বিশ্বের 7 নম্বর খেলোয়াড় ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রূপজয়ী কোদাই নারাওকাকে 11-21, 21-5, 21-19 গেমে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। প্রথম ডাবলস ম্যাচে সাত্ত্বিক সাইরা জানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হোকি তাকুরো ও কোবাশি ইউগো জুটিকে 21-18, 24-22 গেমে হারিয়ে দেন। এরপর আয়ুষ শেট্টি দুর্দান্ত খেলে বিশ্বের 16 নম্বর খেলোয়াড় কোকি ওয়াতানাবেকে 21-10, 21-19 গেমে হারিয়ে ম্যাচ জয়ের পাশাপাশি ভারতের জন্য পদক নিশ্চিত করেন। আগামীকাল সেমিফাইনালে ভারত বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে। উল্লেখ্য, গত আসরে ভারতীয় পুরুষ দল রূপো পেয়েছিল। মহিলাদের ব্যাডমিন্টনে ভারত জাপানের কাছে 1-3 ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে পুরুষদের হকিতে আজ ভারত 16-1 গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশকে 31 রানে হারিয়ে এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান। গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। জাপানের আইচির নিশিনে পাকিস্তান 20 ওভারে তোলে 8 উইকেটে 145 রান। দলের অধিনায়ক ফাতিমা সানা 45 রান করেন। 20 ওভারের শেষে বাংলাদেশের ইনিংস থেমে যায় 114 রানে। সারমিন আক্তার সর্বোচ্চ 46 রান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের ফলে এশিয়ান গেমসের আসরে ভারত তার প্রথম স্বর্ণপদকটি অর্জন করল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের মহিলা ক্রিকেট দল দেশকে গর্বিত করেছে। এশিয়ান গেমসের মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদকজয়ী সুচিকা তারিয়ালকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-20 ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ 5 ওভারে হয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে 5 ওভারে 4 উইকেটে 32 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 16 রান করেন। জাপানের চার্লস হিঞ্জে 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে জাপান 5 ওভার 3 উইকেটে হারিয়ে 30 রান তুলতে সক্ষম হয়। অধিনায়ক কেন্দেল কাদোয়াকি ফ্লেমিং 12 রান করেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর 2 উইকেট নেন। শ্রেয়স ম্যাচে সেরা হয়েছেন। ভারতের পুরুষ ক্রিকেট দল এবার নাগোয়ায় এশিয়ান গেমসে অংশ নেবেন। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে বিকেল 3টে। এই ম্যাচ শুরুর আগে সদ্য সমাপ্ত কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। এই গ্রুপের অপর দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 6 দলের এই প্রতিযোগিতায় গ্রুপ বিতে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কাস্টমস ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপে অন্য দলটি হল পাঞ্জাব এফসি। উল্লেখ্য, মোহামেডান স্পোর্টিং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় কাস্টমসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলার খবর শেষ হল। এর পরের খবর রাত্রি 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথম আধুনিক গান, শিল্পী আরতি বোস।

শুনছিলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব নিরাপদ ভারত মহাসাগরের জন্য ভারত শ্রীলঙ্কা অংশীদারিত্ব বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণি, সঞ্চালনায় অর্জুন জে চৌধুরী। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের 3 দিনের শ্রীলঙ্কা সফরের সময় 2 দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে আজ আমরা বিস্তারিত জানতে চাইব প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণির কাছে। জেনারেল সঞ্জয় কুলকার্ণি, শ্রীলঙ্কা এবং ভারত দক্ষিণ এশিয়ার 2টি নিকটবর্তী প্রতিবেশী। 2 দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে যে সমঝোতা স্মারকগুলি স্বাক্ষরিত হয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে 38 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রতিরক্ষা মন্ত্রী কলম্বো সফর করলেন। এছাড়া আমরা সকলেই জানি 2 দেশের মধ্যে সুপ্রাচীন সম্পর্কের ইতিহাস রয়েছে। এই ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি সময়ের। সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে শ্রীলঙ্কার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত শ্রীলঙ্কার কর্মী আধিকারিকদের জন্য ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এ থেকে 2 দেশের মধ্যে সম্পর্কের গভীরতা সম্পর্কে বোঝা যায়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের

পরের মধ্য দিয়ে দু দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রতিরক্ষামন্ত্রী তার সফরকালে সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তার সফরকালে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তিনটি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল 2000 থেকে 2006 সালের মধ্যে ভারতের কাছ থেকে শ্রীলঙ্কা যে L-70 বন্দুক কিনেছিল তার উন্নয়ন, এই আগ্নেয়াস্ত্রগুলিকে নতুন প্রযুক্তিতে আধুনিক করে তুলে এর মধ্যে ড্রোন ধ্বংসের ক্ষমতা যুক্ত করা হবে। এছাড়াও এই বন্দুকগুলির মধ্যে নাইট ভিশন বা রাত্রে দেখার মতন ক্ষমতাও থাকবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে তা হলো জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী। দুদেশের এই ধরনের বাহিনীর ক্যাডেটরা যাতে দুই দেশে যাতায়াত করতে পারেন তার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমঝোতার মধ্যে তৃণমূল পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্কে শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে। এরপরই আসছে দুই দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজগুলির মধ্যে সহযোগিতার বিষয়গুলি। অন্যদিকে সামুদ্রিক বাণিজ্যে নজরদারি চালানোর জন্য একটি পরিকাঠামো নির্মাণের বিষয়েও সমঝোতা জায়গা পেয়েছে। এর ফলে দুই দেশের সামুদ্রিক জলসীমায় বেআইনিভাবে মাছ ধরার সমস্যা, সন্দেহজনক জলযান চলাচল, মাদক চালান, সন্ত্রাসবাদীদের কাজকর্ম এবং বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে যৌথ উদ্যোগে অভিযান পরিচালনার বিষয়গুলিও রয়েছে। অর্জুন জে চৌধুরী, আপনি যে সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা, মাদক চালান এবং জলদস্যুতার মতো সমস্যাগুলির নিয়ন্ত্রণের কথা বললেন, এই বিষয়টি নিয়ে যদি আমাদের বিস্তারিত জানান তাহলে ভালো হয়। জেনারেল সঞ্জয় কুলকার্ণি বললেন, দেখুন, ভারতের প্রতিবেশী প্রথম নীতি অনুসারে এবং যে মহাসাগর সংক্রান্ত দৃষ্টিভঙ্গি রয়েছে তাতে প্রতিবেশী দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার কথা বলা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। 2011 সালে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা নিরাপত্তা সংক্রান্ত সম্মেলন হয়েছিল তাতে 5টি ক্ষেত্রের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। এগুলি হলো সামুদ্রিক যোগাযোগ এবং বাণিজ্যের নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, যুব সমাজকে সন্ত্রাসবাদের প্রতি আকৃষ্ট না হওয়ার উদ্যোগ, চোরাচালান বন্ধ, সংগঠিত অপরাধ প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সর্বোপরি মানবিক ও দুর্যোগ মোকাবিলায় উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছিল। আমরা যখন মাদক চালান প্রতিরোধের কথা বলি তখন সমগ্র ভারত মহাসাগর অঞ্চল জুড়েই নজরদারির প্রসঙ্গ এসে পড়ে। এর বাইরেও বেআইনিভাবে মাছ ধরা এবং সন্দেহজনক জলযান চলাচল বন্ধ করার উদ্যোগও রয়েছে। ভারতে নির্মিত বিশেষ ধরনের ডর্নিয়া বিমান শ্রীলঙ্কাকে সরবরাহ করা হবে। অর্জুন জে চৌধুরী, সমুদ্রে প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকার্যের লক্ষ্যে যে সমন্বয় কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে সেই বিষয়ে যদি আপনি আমাদের বিস্তারিতভাবে জানান। জেনারেল সঞ্জয় কুলকার্ণি, দেখুন, শ্রীলঙ্কাকে যে কেবলমাত্র নজরদারির উপযোগী ডর্নিয়া বিমান দেওয়া হয়েছে তাই নয়, সেগুলি পরিচালনের জন্য উপযুক্ত সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর ব্যবস্থাও করা হয়েছে। এদের ভারতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে। সামরিক ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে আমার মনে হয়। এর বাইরেও শ্রীলঙ্কার সেনাদের বেইলি সেতু নির্মাণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। শ্রীলঙ্কায় সাইক্লোন দিতোয়ায় সময় ভারত সরকার প্রথম সেদেশে ত্রাণ ও উদ্ধারের সামগ্রী নিয়ে এগিয়ে এসেছিল। সেই সময়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সেদেশে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য বেশ কিছু বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। অর্জুন জে চৌধুরী, শ্রীলঙ্কা তার ভৌগোলিক অবস্থানগত কারণে বিপদসংকুল জায়গায় রয়েছে। জলবায়ু পরিবর্তন কিংবা সাইক্লোন দ্বিতীয়বার মতো পরিস্থিতিতে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য বেইলি সেতু নির্মাণের বিষয়ে কী ভাবছেন? জেনারেল সঞ্জয় কুলকার্ণি, দেখুন, এই সেতুগুলি খুব দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সেতুর অংশগুলি আগে থেকে তৈরি করে সেনাকর্মীরা সেগুলি ভারী ধরনের ক্রেন ব্যবহার করে জুড়ে দিতে পারেন। সাইক্লোন দ্বিতীয়বার সময়ে ভারত খুব দ্রুততার সঙ্গে এই ধরনের মডিউলার বেইলি সেতুর অংশগুলি শ্রীলঙ্কায় কাটিয়েছিল। সেগুলি তাদের খুব কাজে এসেছিল। প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিকাঠামো পুনর্নির্মাণের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা সেদেশের
অন্তত 40টি স্থানে গুরুত্বপূর্ণ কাজ করেছিল। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সফরকালে এই ধরনের বেইলি সেতু ছাড়াও শ্রীলঙ্কার সেনাবাহিনীর জন্য একটি কৃত্রিম মেধা গবেষণা

রচনাগার স্থাপনের কথা বলেন। তার সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত 3টি বেইলি ব্রিজ ভার্চুয়ালি উদ্বোধন করেন। এরই প্রেক্ষিতে বলা যায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত বরাবরের মতো সেদেশের পাশে থেকেছে। অর্জুন জে চৌধুরী, শ্রীলঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ভারতের প্রযুক্তিগত সহায়তা কতদূর কার্যকর হবে? জেনারেল সঞ্জয় কুলকার্ণী, ভারতের পক্ষ থেকে সেদেশে সেনাবাহিনীর জন্য কৃত্রিম মেধা গবেষণাগার তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এই কৃত্রিম মেধা প্রযুক্তি বিশেষভাবে কার্যকর ভূমিকা নিয়ে থাকে। শ্রীলঙ্কাকে ভারত সরকারের জন্য সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক জলসীমার উপর নজরদারি চালিয়ে যাওয়ার কাজও এর ফলে তাদের জন্য আরও সহজ হবে। ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার মতন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কার সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগের কথাও বলেছেন। তারা যাতে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা সামরিক পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, এই লক্ষ্যেই শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে এই প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম মেধা প্রযুক্তি গবেষণাগারে সহায়তায় তারা যাদের রাডারের মাধ্যমে সংলগ্ন সামুদ্রিক জলসীমার উপর নজরদারি চালাতে পারে, সেই কাজ ভারত সরকার তাদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে আমার মনে হয়। অর্জুন জে চৌধুরী, ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আপনি আমাদের বিস্তারিত জানালেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল সঞ্জয় কুলকার্ণী, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম নিরাপদ ভারত মহাসাগরের জন্য ভারত শ্রীলঙ্কা অংশীদারিত্ব বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণী, সঞ্চালনায় ছিলেন অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িত তরঙ্গে, নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSDTALKS@gmail.com অথবা 9289 0944 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানানো যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার পঁচাত্তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

বাজিগার এই ছায়াছবির পর এবারে ছায়াছবি ডিস্কো ড্যান্সার শিল্পী বাপি লাহিড়ী।

শুনলেন, রাজা হিন্দুস্তানি এই ছায়াছবির গান কুমার সানু অলকা ইয়াগনিকের কণ্ঠে। এবারে ছায়াছবি মেয়ে খিলাড়ি দুয়া নারী, শিল্পী অভিজিৎ, উদিত নারায়ণ ও সহশিল্পীবৃন্দ।

শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 72%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দমকা হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বইছে। 23 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ বেড়ে 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দমকা হাওয়ার গতিবেগ বেড়ে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত এই অবস্থা চলবে, এরপর গতি কমবে। পশ্চিম মধ্য সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রের অবস্থা উত্তাল থেকে ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূলীয় সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব, আগামীকাল 23 সেপ্টেম্বর বুধবার গীতাঞ্জলি ও সঞ্জয়িতা পঁচাত্তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ইলিশের বিকল্প পেংবা বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, 6:40 আপনার স্বাস্থ্য আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস উপলক্ষে কথিকা নৈশব্দের শব্দকোষ বলবেন ডক্টর সুশোভন দাস, 6:45 প্রাথমিক উপস্থাপনায় দেবদ্রিতা রায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ণব দাস, 8:00 জানা অজানা কথিকা ডিজিটাল স্বাক্ষর বলবেন মালবিকা ঘোষ, 8:05 আধুনিক গান শিল্পী দিলাশা চৌধুরী, 8:20 বাংলা কথিকা অগ্নিযুগের অনামীরা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী সৌগত রায়চৌধুরী রাগ নাটভৈরব, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30

গানে গানে শেষ পর্ব, বেলা 10টায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11টায় যৌবনের অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় অদ্রিজা অধিকারী ও মেঘ বালিকা আচার্য, দুপুর 12টায় রজনীকান্তের গান শিল্পী বিশ্বজিৎ সরকার, 12টা 15টা লোকগীতি শিল্পী সোমা বন্দ্যোপাধ্যায়, 12টা 33 মিনিটে গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শিবভবন, বিষয় বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব, এই বিষয়ে গার্গী দাস শর্মার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, একটাই বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, আমার কলম, লাইভ অনুষ্ঠান উপস্থাপনের সঙ্গীতা দত্ত, 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5টায় ক্রীড়াঙ্গন, বিষয় গুগলি উপস্থাপন নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে বলবেন হালির শহর রবীন্দ্র বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী দত্ত ও 2 জন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি চন্দ্র মুর্মু ও সহশিল্পী, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি ভাষায় কথিকা রূপচাঁদ হাস্তা এক মহান সাঁওতালি লেখক, বলবেন শ্যামচরণ সোরেন, লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ, সুন্দরী টুরু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, প্রথমে জাতীয় কীট পতঙ্গ নজরদারি ব্যবস্থা ডক্টর পাবেল মজুমদারের সাক্ষাৎকার এবং পরে সুসংগতভাবে ধানের রোগপোকা নিয়ন্ত্রণ আলোচনা ডক্টর কিঙ্কর সাহা ও রঘুনাথ মণ্ডল, অনুষ্ঠান দুটির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা রাত 8টায় বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা শিক্ষা অধিকার এবং সুযোগের মাধ্যমে উপজাতিদের ক্ষমতায়ন এ নিয়ে প্রতিকণা জানার সাথে আলাপচারী দেয় রৌলিনা সেনগুপ্ত, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী সৌগত রায়চৌধুরী রাগ হেম বিহাগ, 9:30 আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান বেতার জগৎ, 10:10 সেবা সংকল্প অভিযান আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের নিবেদন, তারপর বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্য, 10:45 নজরুলগীতি শিল্পী পিয়ালি দত্ত, 11টায় অতুল প্রসাদের গান বিশ্বজিৎ সরকার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী অর্ধেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এবারে আসছি সঞ্চিত 75 অঙ্কের প্রথম অধিবেশনে, 6:15 সুবাদ্য সঙ্গীত শুনবেন রুদ্রবীণা শিল্পী উস্তাদ আসাদ আলী খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্য, 6:35 রামচরিত মানস পর্ব 242, 6:45 রজনীকান্তের গান শিল্পী অর্ণব দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত স্বাগত মুখোপাধ্যায়, 8:30 নজরুলগীতি শিল্পী দিলাশা চৌধুরী, 8:45 দ্বিজেন্দ্রগীতি শিল্পী বিশ্বজিৎ সরকার, 9টায় আধুনিক গান পিয়ালি দত্ত, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 অঞ্জুমান তালাত সালাউদ্দিন, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস উপস্থাপনায় সংযুক্ত নন্দী, বেলা 12টায় সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্ত নন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্ত নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ঠুমরি শিল্পী অর্ধেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:50 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশান উপস্থাপনায় পুনম সিং, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, 7:45 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হারিয়ে যান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকালের সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা 75 অঙ্কের অনুষ্ঠান সম্পর্কে। ২৯৭.৬ মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে সঞ্চিত 75 অঙ্কের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12টা বেজে 8 মিনিট হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।